নির্মলু মাইলি তখনো থামতে যা, বুলেন মাথাঙ্গামলু বুলেন মাথাঙ্গাল, বুলেন নাখাল দখন কিলেন দে টাঙ্গাল, তুলেন কেউ বিশেন নপু আজানে কলম বিশেন বপু সেন বাগানে কল চেতাতেন মাম যার আমেলে ফুনান রিয়াবন সাউনা বাবল সাউনা কাজর আঞ্জামুর বাবারঙ্গান কুমার আলদ জামুর ওয়ালি ওয়ালি দিগেন সলওয়ার নির্নাম দিগে দৌড় আস্তওয়ার